ना ना ना ना करते इकरार कर लिया और ये फिल्म राम अवतार से निकला गया। फिल्म राम अवतार नेकतीन अख्तन तख्तख में ये जो रिलीज किया गया है, अनुराधा मोहम्मद अजीज और उदित नारायण जी की आवाज में, म्यूजिक डायरेक्टर लक्ष्मीकांत प्यारेलाल और गाने का लेखक आनंद बख्शी। आश इन हेट लेवन वर्ट्रौन इन योरसेल्फ हैव वर्ट हैट क्राफ्ट एंड आश हैट सेल्फ द वर्ट्रौन इन अंदरन हैव वर्ट हैट स्वक्त देर als we met uitdagende situatie worden geconfronteerd, is onze eerste reactie vaak negatief. Het is makkelijk om meegesleept te worden in een storm van nutteloze gedachten die ons alleen maar verder van het vinden van een oplossing brengen. Door elke dag op één positieve gedachte te focussen, cultiveer je stabiliteit. Door voortdurend te oefenen, help deze gewoonte je stabiel te blijven. Zelfs in de moeilijkste tijden. Heb de rijkelijke zegen van de Almachtige en heel veel liefde, dankbaarheid, wijsheid in harmonie en wees lief voor elkaar en blijf vooral positief. Een blijde glimlach op je gezicht met een

सुंदर गजल आप श्रोताओं के सेवा में मैंने पेश किया, कंपोज बाय माएस्ट्रो जयदेव वर्मा, अगली फिल्म चांद ग्रहण, और आवाज थी सुरोका देवी भारत रत्न लता जी के। तो हमारे प्रिय प्रिय साथियों, कुछ ज्ञान की बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ विद्वानों, मशहूर मशहूर लोगों ने मनुष्य के बारे में इतना सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशो अमीर लेकर के इन बातों से कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे। दूसरा गौर फरमाए, अर्ज किया है श्री फ्रीक द योंग है इस नीदरलैंड्स का बाराचेख कबोर नीतिफीरन फेरतख। अब फ्रीक द योंग ने कहा है मनुष्य के बारे में यारों की, द ताल कैंथ हेन बपेरकिंग इन द बपेरकिंग टोंट सिख द मेंस। आगे में गए श्री डिर्क कोस्टर, नीदरलैंड स्क्राइवर 1887-1956। और डिर्क कोस्टर ने कहा है मनुष्य के बारे में यारों की, door voor anderen te leven leeft de goede mens op de beste wijze voor zichzelf. Aan alle waarachtig altruïsme is gezuiverd egoïsme. Johann Wolfgang von Goethe, Duits schrijver en dichter, 1749-1832. Johann Wolfgang von Goethe, ik ha hij, manusje kebare me aruki. Een goed mens is in zijn duister streven zich altijd toch de rechte weg bewust. Miep Diekman, Nederlands schrijfster, 1925-2017. Oh, Miep Diekman, ik heb een mens bezorgt zichzelf een boel ellende door zo graag aardig gevonden te willen worden. Een hele goeie hoor. Diogenes van Sinope, Grieks filosoof. Leefde van 323 tot 412 voor Christus. Uit Diogenes van Sinope, een mens moet met zijn meerdere omgaan als met vuur. Niet te dichtbij, opdat hij zich niet brandde. Niet te ver er vandaan, omdat hij niet bevriezen. Ook een hele goeie. Anton Tjechow, Russisch schrijver, 1860-1904. Anton Tjechow, eigenlijk moest er achter de deur van ieder tevreden en gelukkig mens iemand staan met een hamertje die er door zijn geklop gedurig aan herinnerde dat er ook ongelukkige mensen bestaan. Dietrich Bonhoeffer, Duits kerkleider en verzetsstrijder, 1906-1945. Oh, Dietrich Bonhoeffer, God zoekt niet de meeste perfecte mens om mee in contact te komen, maar hij aanvaardt de mensen zoals zij zijn. Louis Couperus, Nederlands schrijver, 1863-1923. Oh, Louis Couperus, ik geloof dat een gezond egoïsme nodig is voor de mens als brood en water. Oscar Wilde, Iers schrijver, 1854-1900. Oscar Wilde ne kaha hai manushya ke bare mein aur ki, ontevredenheid is de eerste stap naar vooruitgang van een mens of volk. En de
laatste van vandaag, Kaisri Erich Fromm, Duits-Amerikaans filosoof en psycholoog, 1900-1980. Erich Fromm, ik haai veel psychiaters vinden de bestaande maatschappelijke structuur zoiets vanzelfsprekend, dat zij een onaangepast mens het stigma van minderwaardigheid opdrukken. Toch maar een privé, schroetouw, heb je op kutje gehouden, udaharen, suna, jo manusje ke bare me jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Hier is om hier lekker in bato kom, ja, schroetouw, ko suna ya ki, in bato se kuch na kuch to hum log zarur sikhte hi rahenge. प्रोग्राम को आगे बढ़ाता हूं यार एक और जबरदस्त सॉन्ग मैंने सेलेक्ट कर चुका हूं आप सभी की सेवा में गाना का बोल है आसमान पर एक सितारा क्या बात है द फिल्म जंबिश 1985 एक और नया आवाज उस जमाने का गाने वाली फैयाज जी का मिलके सुनते हैं Composed by Maestro Jaydeo.